0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জোবেন তু দি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোবেন তু দি রানে জোবেন তু দি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জোবেন তু দি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laoson atu continua ba hanoin ida ke sira halo la condiso situasaun no condisaun ka ambiente pobuni nian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobu ida ne nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na saun ni dane ba contribui ba development ne habile de ham bot tep tebes tamba sare ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na saun ne precise development development ne mak modernization modernization sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma sociedade maka

0: ওকে দেখ মালকোবিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনাবা মালকোবিন্দিস ইতাবা কন্টিনু না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতাব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জবেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আত কন্টিনুয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস সিতো সাউন্ড কন্ডিস সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাউ আ প্রেন্ডে নু হাউ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নিজ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারা এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসে ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়ান আতু কন্ট্রিবিউট বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ ইন মরিস মাই আগর হাউ ইজ আর ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউট বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জবেন টু ডি দা প্রন্টু পার হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দা ফুর আকলিউ ডুকে বা ইডানে বে মাকা হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাকে ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাকা নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে তাকা তাক আইম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের নে তেমা হুসি দেওয়ান সোল দে রিসা সিরা তেতে দেন ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জবেন তুড়ি দা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জবেন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানি ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দেতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুর ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানি তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানি জোভেন তুর ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কেডিয়াক পরগুনা তুরমাই বেলুন সেলে সেই ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হডি বেলে গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডেকুয়াডা non la assez suba éducation de nebe maka crédible basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi éducation nebe mak dia itala ya conhecimento nebe mak dia maka ita se la bela ya capacidade atu contribui bana sam honune how garante tebes no how fear katak luta ba sociedade de classe hori harao sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade ida nebe makla hau classe para tu bela garante povo hototo lidiu kona ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honu ne sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produsaun no mos ia fatin hotu-hotu tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança. Tuir haone harai katak, ou tuir haone perspectiva kona ba asunto irane, depende baita ne espíritu da luta. Tamba usi espíritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi ida ne mak hatur ita ne espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba ita ne povo oprimido sira.
0: Okay, dek maloko vintis, antes ita ba